शान से, हाँ जी फिल्म शान से ये सुंदर सा गीत कि तू जाने और सब जाने और सारा हिंदुस्तान यहाँ के तक के फाहुन हिंदुस्तानी रेडियो तक भी आपकी आवाज आ रहा है। Al de leugens die jij op mijn rug spelt, verdwijnen toch door de waarheid, wat er ook over mij wordt verteld. De echte waarheid wint altijd. Met leugens kun jij mij even raken, maar dan is het voor een korte tijd. Want ik steek mijn tijd liever in goede zaken.

0: सुन ले पर हो जाता है प्यार किया नहीं जाता, हो जाता है प्यार किया नहीं जाता, हाँ दिल दिया जाता है। लाचे नोइट खबरोकन बाय इन्फ्लुएंस ऑफ मैनिपुलेशन दोर अंदरन। सोमा मेंसन किकन एरोप ओम ते स्टोकन एंड ते प्रिकन। ब्लेव ट्रो आन येसेल्फ एंड लुइस्टर ना ये अंडरबुकगेवोल, want dat is het enige waar je echt op kunt vertrouwen. En weet je wie eenzaam wordt? Goedaardige mensen, degene die te gevoelig zijn, degene die teleurgesteld zijn, degene die te vaak hebben vertrouwd, degene die te veel klappen hebben gehad van degene aan wie ze te veel omhelzingen hebben gegeven. Eenzaamheid raakt degene die te veel hebben gegeven zonder er iets voor terug te krijgen.
1: Zumbalina, Tiger Code, Tumma Deki Bike God.

0: ons nooit meer gaan. Vahon Hindustani Radio. Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
1: Wingtech heeft in China een rechtszaak aangespannen tegen de Nederlandse chipfabrikant Nexperia en een aantal bestuurders. Nexperia is een dochterbedrijf van Wingtech, maar de ondernemingen zijn sinds vorig jaar verwikkeld in een flinke ruzie over de controle van de chipmaker, waar ook een verlies mee is gemoeid van 1 miljard euro. De jongen die wordt verdacht van een telefonische bedreiging tegen een Joodse school in Amsterdam blijft 3 dagen langer vastzitten. Wat de bedreiging precies inhield, wil de politie niet zeggen. Het onderzoek is nog niet afgerond. In maart dit jaar ontplofte er bij de school een explosief en moesten leerlingen een dag thuis blijven. Asielminister Bart van den Brink verwacht niet met alle gemeenten die niet voldoen aan de spreidingswet te kunnen spreken. Dat zei hij vandaag vlak voor de ministerraad. Het tv-programma Nieuwsuur meldde gisteren dat de minister gemeenten die niet genoeg asielzoekers opvangen vanaf volgende week op de vingers worden getikt. De Verenigde Staten zien enige beweging bij Iran in de onderhandelingen over vrede. Dat heeft minister van Buitenlandse Zaken Marco Rubio gezegd bij een bijeenkomst van de buitenlandministers van de NAVO in Zweden. Op welke vlakken Iran bereid is tot concessies, zei hij er niet bij. En dan het weer. Ook vanavond nog een aardige tijd zonnig. Vannacht koelt het af naar 12 graden. En ook morgen een zonnig en behoorlijk warme dag. Temperaturen tussen de 24 en 30 graden.
0: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
2: Hari kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahonfm.nl. हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07 36 52 2447. मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247. तो जैसे हमने बताए हैं कि आज कुछ हम आप लोग को सरनाम के गीत सुनाएंगे तो बोलिए बैठक गाना जॉनी अतीस आलस ऑल इन वन. आप जानते हैं प्रोग्राम हमारा कुछ अलहदा होता है तो कभी कासिको हो जाता है तो कभी फिजी का सॉन्ग हो जाता है तो कभी मॉरिशियस का हो जाता है तो कभी भारत इंडिया का भोजपुरी हो जाते हैं और कभी तो हो जाते गयाना का त्रिनिदाद का तो कभी सोका हो जाता है तो कभी चटनी हो जाता है और कभी बैठक गाना हो जाता है और कभी कभी तो बॉलीवुड तो चलते ही रहते हैं. तो आज आप लोग को कुछ अलहदा सॉन्ग हम सुनाएंगे और ये सब हैगा हमारा सुरिनामी गीत है इमिग्रेशन के या इमिग्रेशन नहीं जितने लोग आए हैं और ये गीत को आपको हम सुनाते आओ मिलकर सुना जाए.